0: চাকরি করিও গিয়ে করবাবু সোহরে গালবরে রাব চালোই পাপ লো জম্বলি নো বলম জো জংদম লুইদং লুই ফক মায়ব জং মায়ব সেন লুইদং লম চেডো ডামিং দা ডামিং গে দা জম্বর চে হি ও পা সঙ্গি জোজে গে বা মম পায়ে লোদক খর লো জম্বর জে নরবু জম্বর জে চুন মো জম্বর লুন মো জম্বর জে লং মো জম্বর জে পাচে জম্বর মগনে মুরজে তেরে চিমবোই বুম্বা ইওয়ামা তেওয়ামা লুমা গারমা নেতুমা দুবে নোজলমা জিছামা নিমা দাওয়া রেমরুজে চুগলে নামরে গয়ে গজান লাদা নে পাগর বুনু জগমা মাসাওয়া নে বাজেনি দেদেন যাওয়া দান জুবরুজে বে পন্দেলা মা গবনম না ইদম গলওয়া কি খুরগি সঙ্গে দাজা জুজেম বাজুদা জেবা নামলা বুলরে গে হো দুজে দুই দুজে
1: নমস্কার সেবা দলে দুতলপ্পা সেউডাই বুড়িস পাত্র অনুসার লো বর্গ যোগ্য চাপমা উপস্থিত ভাইসকেকো ছু নিরা চলামা পাখরিন
0: আজ বিক্রম সম্বাদ 83 শ্রাবণ 13 গতে বুধবার জুলাই 29 তারিখ বুদ্ধিস্ট পাত্র অনুসার আজ যোগ আজ কষ্ট ঠেজ ধাওয়া ঢু বা চিয়ং 15 গতে বদল নিমা আজ গুরু রামজ্যের জন্মদিন একদম অত্যন্তই রামো দিন ভয় বুদ্ধিস্ট পাত্র অনুসার আজ যোগ কষ্ট আজ আপন্ত বসি ধর বের ছলফল করে গফ করে খানপিন খানে এস্তা খাল কুরাম্র দেখে ছয় আজকে ছু আনি নি পড়ে ঠেজর অত্যন্ত রামো আজ ভুমতোং বাইপি পড়ে এস পছাড়ি পার্ন আজ তো নাক পূজা নাক পূজা দিন তিন বজেসম বুঝাউন সকি অগ্নিদেবতা জুড়ে সাঙ্গে নাওয়া থাকে প্রার্থনা করে অত্যন্ত রামো হুনে দেখে লো বর্গ
1: জিরালো মূষা বরু মিটলা রাখে লাসা দেখে সব রাম্রাই হুনে লাংলো গাই বরু।

ফলে জানতো আদম কি সন্ধ্যা গিরিমা সুরি বদে সুবনে জানতে কোষ ভরি তালৌ মিলি গো সম্ভা সম্ভা ভনে কনে রঘুনাথ লে সারিলে এই হো ভনে কনে